মামু মামি চাচা চাচি তাও তাই সিস্টার ব্রাদার মেরে প্যারে প্যারে শ্রোতাও ফ্রেন্ডস দোস্তো আপ সবি কা স্বাগত হে উঠনে কা সময় হো চুকা হে ক্যোকি আপ জি তিন ঘন্টে সে পাঁচ মিনিট বস পাঁচ মিনিট কাকে জো দুনিয়া কা সবসে বড়া ওয়ালা ঝুট বোল রে না আপ আর সোয়ে যা রে মা কো বতা রি এইসা নি চলনে ওয়ালা ইদর হে না জো কে রে কি বস পাঁচ মিনিট সো লে রে উঠতে হু মে নে এসা বিলকুল ভি নি চলেগা ক্যোকি মাই না ইদর জাগানে কোই চাহিয়ে তো মে জাগা কে জায়গী আর জায়গী কিধর আবি তো মে আইয়ে তো আবি নাই জায়গী জাগাইয়ে গানা সুনাইগী আর ফির বাজাইগী ক্যা বাজাইগী কাই নাই তো বাজাইগী উসকে বাদ মে কমার্শিয়ালস বাজাইগী আর উসকে বাদ ক্যা ফির জাইগী মে ইধর সে তো শুরু কর লেনে গা ক্যা শো কা নাম হে গুড মর্নিং দিল্লি এনসিআর চ্যানেল কা নাম হে আকাশবাণী রেনবো 102.6 আর মেরা নাম মেরা নাম তো আপ জানতে নি হোগে জানতে হে আরে বাহ ক্যা বাত হে শারা নি কেতে হে মুঝে তো হো যায় পেলা বলা গানা ঠিক আছে।